রঙ্গম গ্রহণ কস্তানি সুকনি আর সুর হাউনি সুমসুকনি সায়নাথেম নামান জাহাপারং রঙ্গমানে আপনি হুরাঙেন অনুষ্ঠানে তাই নাথেম নামান আরো গেসেচ্ছাই নৃপেন্দ্র কুস্তানি সুকনি আর সুর হাউনি কুশ কোসারি গেসে কান হুরাং নিটুল কুশ আর ওয়ানি দরনি হুরাঙে সায়নাথেম নাথেম

স্বরাজ্য প্রতিষ্ঠা রেগনা অসহযোগ আন্দোলন আরম্ভ রেখা এদিহিনে পাশান আন্দোলন না গোসংনি পাশে নিং মুগ্নমানা পাশান নিনি মাতা মাতা জি মররং জেরং হাটকে আন্দোলন বিলা সহযোগিতা হজক উই মররমং কাম রেগনি পাশে নিনি হাটকা 1947 সনেনি 15 আগস্টে স্বাধীন মানজ বনি বাজিব আর বনি হুকাঙ্গ পাশান এদেখিনি কাম না গসঙ্গি ডান্থাজ যে ও খালি এই আন্দোলননি ভাগ ওয়াসান দংসাম জিঙ্কানিং আপনি চাকে তাকনি সকা খদ্দর সকা বাকে মু বাকা ওই সকা তাকনির ব ওয়া আপানেন গসং যোগ কান যোগ আর নিনি ভারত হাটকে এই সাগদে তাকনি জিয়নিং এলা বর্তমান হ্যান্ডলুম বাকা ওই গান্ধীয় বা ওই সকাও তাকনিয়ে ওয়ানি গেসেট মাতা চাক ওয়াকিমুনিং বাকনা মানা আর খালি বেসান ওয়া সন্তুষ্ট দংসা ওয়া ভারত হাটকানা জিঙ্কা জমাং সাইয়ামং যে পৃথিবী হুকাঙে নিনি হাটকাব যাতে গেসেট সাফা উন্নত ভারত উই হিসাবে ওয়া জমাং সাইয়াম সাপ সাপাই এই জিনিস হব পেলে মানাম আর উঙ্কানিং তাই বিভিন্ন জায়গা ক্ষেত্র রঙে 2 অক্টোবরে নিং মুকনা মানা যে স্কুল কলেজ বিবা বিবা অফিস রঙে বিবা এলা যিসুকু নিনি কমিউনিটিস রঙি সং রং টোয়া অডে ঘেনেক রঙে এলা সরকারনি তরফ থাকিয়াব এই দিন নিং সাপ সাপাই রেগনি এদেখে রেগনা মুকনা মানা তো গেসেট যে ব্যক্তিয়ানি জমাং ওই জমাং ওই ব্যক্তিয়ানি জমাং তাই নিং সফল লুনি ঘেনে মুকনা মানত প্রত্যেক হাদাম হাটক রঙেন এই স্বচ্ছতা যে মিশন ওই মিশন নিং দুফুংনি মুকনা মানত বেবা হাদাম জাগা রঙেন এই কার্যক্রম না গসংনীয় ভারত হাটকিনি প্রতি যে ওয়ানি গেসেট যোগদান তামং ওই যোগদান নিং দাওয়ান না মানসেনা ওয়ানি রুম্বাই জি কাম রং গসংত্রা ওই কাম রং ওই অকটে কতটা নিং সফল রংত্রা বাকিম বাকনা মানা আর কতটা ওয়ানি জমাং রং আদ্রা ফাঁদ্রা আর ওই জমাঙিনি কাম রংনান তাইব নিং আউগাই লাংনা লাগে না আর রিকি লিনা লাগে না নিনি জিয়া অহিংসানি জিয়া পূজারি বাকিম বাকা জিও নিং কোনো সময় রেগনা মানসা অহিংসানি নীতি দিয়া আগবাড়াই লাংত্রা আর তাইব নিনি হাটকে পাঙাসান এদেখেনে মরতরা জিরং নিং অহিংসা নীতিও অনুসরণ রেখা বা ফল রেখা তো ইয়াব নিনি গেসেট পীড়াই প্রভাব যে মহাত্মা গান্ধীয়ানি উই অহিংসা নীতিয়া মরতনি জীবনী ব পাঙাসান প্রভাব রেখ্রা ওয়ানি উই লাম গসংনি দিয়া নিং গেসে শিক্ষা মানা যে নিং আপনি চাঠুঙে বা আপনি পীড়াই নির্ভরশীল দৌনা লাগে না পালনিয়ে নিং যাতে নির্ভর রেখা ইয়ন নিং শিক্ষা মানা আর খালি ওয়াসা নংসা ওয়া মাজুরুংনি শিক্ষায়নি পীড়াইব মাজুনি শিক্ষা লাইমুংব ওয়া হাটো গোটায়েন মরত না গাছরাই দামং যে শিক্ষা ওয়া মাওয়াব মাজুব সমান মাননা লাগিয়া এই অধিকার আর বাক্তামুং যে যদি না একজন মাওয়া সাবেদ না শিক্ষা হওয়া ওয়া খালি আপান আসান শিকাই না আর যদি না একজন মাজু সাবেদ শিক্ষা হওয়া উজু আপানি লগে লগে আর আপানি পরিয়ালা নাব শিকাই না আর উঙ্কান পুরা সমাজান শিক্ষিত দৌ না ইংকা বাক্তামুং ওই জন্য ও মাজুরুংনি পেরাই শিক্ষা ও গুরুত্ব হাওত্রামুং এই জিনিস না নিং ওয়ানি পাঙাসান গসংনি কাম না নিং মুকনা মানা তো তিনি বনিং ওই দিন না ওয়ানি কাম না উখুমা রেকিমুং যি হাতকনিং ভবিষ্যতে ব আউগাই লাংনা যি মরত
TV니 게셋 룩브리오 모롯 바키몽닝 링나마나 우이빅디에나닝 디니니 디네 간직근 하우나라마 제 니니 하토케 에데히네 모롯 아로 보비서테보 마타 리더 아로 존모도훈 아로 디티오 마하트마 간디 니니 하토케 왈리몽 푀훈 요닝 카모나릭나 아로 니니 하토카나 자테 악바라이랑아 얀니니 카모나 푸이사이 우쿠마릭나 니니 하토키니 아와나 얀니 비세 박니 코티카 아프롱 나팀나 만조 오늘스타네 나팀나 만나타이 게세차이 그로헌 쿠사니 숨니 호랑에 사이세리아 동조 니니 아메 아와롱 아쿠이사 수숭사이 에이사이세리오

নাম্বার অফ ভিলেজেস আর পপুলেশন, যেখানে বোর্ডার ওই বাড়িটা ছিল জিরো টু টেন ছিল লাগতানাঙ্গ আর ওখানে কি ইয়ার ও ডেভেলপমেন্ট নাম বাপসা জিরো টু টোয়েন্টি জিরো টু থার্টি জিরো টু ফিফটিন ও কথা কি রানাগতানাঙ্গ ইয়া গাইডলাইন্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বোর্ডার ডিপার্টমেন্ট না ওখানে কি